কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলামি পেছুতে কথা বলা, মাঝে মাঝে কবিতা এক খোঁজা নীল আকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলামি পেছুতে কথা বলা।